0: কিছুদিন পরে শ্রোতাসকলে বাহারুল ইসলাম আর সঙ্গীবৃন্দর কণ্ঠর কেটেমান জিকির শুনিলে। শিল্পীসকলের কণ্ঠর জিকির পুনের শুনবলে পাব আজি সন্ধিয়া 6:40। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু।
1: গান্ধী প্রসঙ্গ।

0: একেলগে সামাজিকভাবেও বিভিন্ন ক্ষেত্রে জড়িত হয়ে আছিল। তেখেত ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি শাখার সম্পাদক আর ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কংগ্রেসের সভানেত্রী আছিল। তেখেতর স্বামী মুনীন বরকতকীর পরলোকর পাছত রেণুকা দেবী বরকতকীয়ে মুনীন বরকতকী স্মারক ন্যাস প্রতিষ্ঠা করে মুনীন বরকতকীর অপ্রকাশিত সাহিত্যরাজি প্রকাশের কার্যত আত্মনিয়োগ করেছিল। পিছলৈ রেণুকা দেবীয়ে তরুণ লেখক লেখিকাসকলক উৎসাহ যোগাবলৈ মুনীন বরকতকী বঁটার প্রবর্তন করেছিল। অসুস্থজনিত কারণত 2017 চনের 12 আগস্টত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয় আর 2017 চনের 14 আগস্টত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়তে রেণুকা দেবী বরকতকীর পরলোক হয়। আজি অভিনেতা জন প্রকাশ রাও জুনুমালা উরফে জনি লিভারের উপজাদিন। ভারতের অন্যতম কমেডি অভিনেতা আর ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ কমেডিয়ান হিসাবে জনি লিভার বহলভাবে পরিচিত। 1984 চনত কেরিয়ার আরম্ভ করে এতালেক 300খনতকৈও অধিক হিন্দী চলচ্চিত্রত অভিনয় করেছে জনি লিভারে। 1957 চনের 14 আগস্টত অন্ধ্রপ্রদেশের প্রকাশমত তেলেগু খ্রিস্টান পরিয়ালত জনি লিভারের জন্ম হয়েছিল। জনি লিভারে পরিয়ালের আর্থিক সমস্যার বাবে অধিক পড়িব নোৱাৰিলে। তেখেতে সপ্তমান শ্রেণীলৈকে অন্ধ্র শিক্ষা সমাজ ইংরেজি হাইস্কুলত অধ্যয়ন করেছিল। ইয়ার পাছত তেখেতে স্কুল ত্যাগ করার সিদ্ধান্ত লয় আর কিছু বিচিত্র কাম করবলে আরম্ভ করে, যেনে হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত তারকাক অনুকরণ করে মুম্বাই রাজপথত কলম বিক্রি করা অথবা হিন্দি চলচ্চিত্র তারকার গীতত নৃত্য করা। কোম্পানীত শ্রমিক হিসাবে কাম করে থাকতে এটি অনুষ্ঠানের সময় তেখেতে কেবাজনো জ্যেষ্ঠ বিষয়ার অনুকরণ করে অভিনয় করেছিল। পরবর্তী সময় শ্রমিকসকলে তেখেতক জনি লিভার বলে মাতিবলে লৈছিল। পিছলৈ যেতিয়া তেওঁ হিন্দী চলচ্চিত্র জগতত যোগদান করে তেতিয়া তেওঁ জনি লিভারকে পর্দার নাম হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত লয়। ইতিহাসের পৃষ্ঠাত গুরুত্ব বিচারিলে পাও বোম্বে উচ্চ ন্যায়ালয় মুকলি হয়েছিল 1862 চনত। লাপসি চুক্তি অনুসৰি বৰ ডিমাচা কছাৰী ৰাজ্যৰ দক্ষিণ অংশ ব্ৰিটিছৰ শাসনৰ অধীনলৈ গৈছিল 1832 চনত। পেৰিছত বিশ্বৰ প্ৰথম মটৰগাড়ীত নম্বৰ প্লেট লগোৱাৰ ৰীতি আৰম্ভ কৰা হৈছিল 1893 চনত। চাৰ্চিল আৰু ৰুজভেল্টৰ দ্বাৰা আটলাণ্টিক চুক্তি স্বাক্ষৰিত হৈছিল 1941 চনত। মিত্র শক্তির ওসর জাপানে আত্মসমর্পণ করেছিল আর দ্বিতীয় মহাযুদ্ধর অবসান ঘটিছিল 1945 চনত। ভারত বিভাজন প্রস্তাব গৃহীত হয়েছিল 1947 চনত। ধেমাজি জেলা গঠন সরকারে ঘোষণা করেছিল 1979 চনত। এলুমিনিয়াম আর বিদ্যুৎ চুম্বকত্বর আবিষ্কারক হান্স খ্রিস্টিয়ান অস্ট্রেডর জন্ম হয়েছিল 1777 চনত। স্কটল্যান্ডের রজা ডাঙ্কান প্রথমর যুদ্ধত মৃত্যু হয়েছিল 1040 চনত। ফেরারি গাড়ির কোম্পানির প্রতিস্থাপক এনোজ ফেরারির মৃত্যু হয়েছিল 1968 চনত। প্রসিদ্ধ জার্মান নাট্যকার বার্টুল ব্রেখটর মৃত্যু হয়েছিল 1956 চনত।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
3: এপোলো এক্সেল কেয়ার হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
0: আজি পুৱা 9:20ৰ পৰা আৰম্ভ হবলগীয়া প্ৰভাতী তৰংগ অনুষ্ঠানত ইন্দ্ৰজিৎ দাসৰ সৈতে শুনিবলৈ পাব মোৰ প্ৰাণৰ প্ৰাণৰ মোৰ দেশ। এবাৰ আহিছোঁ আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰিলৈ। কাইলৈ দেশৰ 80 সংখ্যক স্বাধীনতা দিৱস। গোটাঘাটৰ আশংকাত সমগ্ৰ ৰাজ্যতে হাই এলাৰ্ট অসম আৰক্ষীৰ। চৰচাপৰিৰ পৰা গুৱাহাটীৰ সকলো স্থানতে তালাচী অভিযান। স্বাধীনতা দিৱসৰ পেৰেডত প্ৰথমবাৰৰ বাবে সংযোজন হ'ব বিহু নৃত্য। খানাপাৰাত পৰিৱেশন কৰিব এছএছ বিদ্যালয়ৰ ছাত্ৰীসকলৰ ব্ৰেণ্ডে। দেশজুৰি উদযাপনৰ প্ৰস্তুতি সম্পূৰ্ণ। ষষ্ঠম আৰক্ষী প্ৰশাসন, ৰেল ষ্টেচন, বিমানবন্দৰকে ধৰি নগৰে চহৰে ব্যাপক তালাচী অভিযান। জিলাই জিলাই তিৰংগা যাত্ৰা। টেঙাখাটত অংশ ল'লে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। এয়াই হৈছে দেশৰ প্ৰতি শ্ৰদ্ধাৰে সুন্দৰ প্ৰকাশ বুলি মন্ত্ৰীগৰাকীৰ মত প্ৰকাশ। অসম অৰুণাচলৰ সম্পৰ্ক কেৱল সীমাৰ মাজতে আবদ্ধ নহয় বুলি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মত প্রকাশ। সীমান্তবর্তী রাজ্যক শান্তি বৰ্তাই ৰাখিবলৈ আহ্বান। মাত্র 12খন গাঁৱক লৈহে সীমা সমস্যা সমাধানৰ বাকী আছে বুলি মত প্রকাশ। আনহাতে অসমৰ প্রতিবাদী লৈ ধাৰাষাৰ শিলাবৰ্ষণ। অৰুণাচলী লোকৰ পাণ্ডৰদৰা, চাউল ধোৱা, ৰূপহী, ৰাজগড়তো সংঘাতপূৰ্ণ পৰিস্থিতি। ঘটনা কেন্দ্ৰ কৰি তীব্র উত্তেজনা। শূন্যলে চাৰি যায় গুলি অৰুণাচলৰ আৰক্ষী। ঘটনাস্থলীৰ পৰা আঁতৰি আহিল অসম আৰক্ষীৰ জোৱান। ধেমাজিত অসম চৰকাৰৰ দুগৰাকী মন্ত্ৰীয়ে প্ৰতিবাদী সংগঠনৰ আলোচনা। গুলীচালনা কৰা ডি এছ পিসহ দোষী গ্ৰেপ্তাৰৰ বাবে 48 ঘণ্টা সময়সীমা। আছুৰ প্ৰশ্নত বগা চেতিয়া, মন্টু গগৈৰ হত্যাৰ পুনৰ তদন্তৰ আশ্বাস মন্ত্ৰীদ্বয়ৰ। সীমাক লৈ অসম অৰুণাচলৰ সংঘাতৰ যিটো পৰিস্থিতি চলি আছে, দিল্লীত একত্ৰিত হৈছে দুয়োখন ৰাজ্যৰ সাংসদ। এটা পৰিয়ালৰ দৰে থাকি সমস্যাৰ সমাধান বিচাৰিম বুলি কিৰেণ ৰিজিজুৰ মত প্ৰকাশ।

0: জানা, বেশি পরিকল্পনা করি করা অনুষ্ঠানও যে ভাল হব তেনেকুৱা কথা নাই, এক্সট্রিম পারফরমেন্স নাই জানো আমার এটা
1: ইমান ভাল পেয়েছে এই যে সকলে কই আছে,
0: আমি তো মানে হেৰি লোৱা নাই, কোনো রিহার্সেল করেছো,
1: আমি আলোচনা করে লওয়া নাই যে এনেকুৱা করিম,
0: কালি সন্ধিয়ার এইখানে কথা
1: হয়
0: তাকে আমি কার্যত আমার মনলে যে আছে দেশ বুলিলে আদেশ নালাগে না, ঠিক আছে, মেরে বতন কি লোক তুমি বড় ভাল গোয়া, আজিও ভাল তাতকেও ভাল গাবা,
1: মাইক্রোফোনও যেহেতু অল্প দূরত আছে গতি অল্প আগুয়ে লোক পড়া
2: ই লোবা।

ভারতীয় ধ্যান ধারণা গভীর জ্ঞানেরে রন্ধে রন্ধে প্রত্যেক ভারতীয়র শরীরত বিয়পি আছে অনুভূতির ধ্যান। অদৃশ্য শক্তি মায়াবী শক্তি ভক্তিয়ে আনি দিয়ে অন্তরত অনাবিল প্রশান্তি। প্রাচীন কালের পরাই প্রসিদ্ধ মঠ মন্দির তথা তীর্থস্থান চৌদিকে বিয়পি আছে সকল ধর্মরে মঠ মন্দির। অপার মহিমার বাবে আমার এই ভারতবর্ষক সকলেই সম্মান করে। প্রকৃতিয়ে সকল রূপ লাবণ্যর সৃষ্টি করেছে ভারতবর্ষতে। ডক্টর ভূপেন হাজরিকায় গাইছে।

0: চাকরি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবো লইখি, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: ফলা ফলাওক, অভ্যাস ফলাওক।
5: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
4: ফলাও ফলাও, অভ্যাস ফলাও। এটিয়ায় উচর ব্যাংকলৈ গৈ ফটা পুরোনা নোট ফলাও। ব্যাংকে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের উচরত অভিযোগ করক। আরবিআই কয় জানি লক, সতর্ক হয়ে রক।
6: হিন্দি বলছবির গীত অনুষ্ঠানটিত এইবার শুনক হাম হিন্দুস্তানী বলছবির এই গীতটি, শিল্পী মুকেশ আর সহশিল্পীসকল।